0: Usted está escuchando a la emisora de York College, la voz de la generación de hoy en día.
1: Did you just look down at your phone? You did it again, didn't you? You know, you're flying down the road in a 3-ton hunk of steel, and a text takes your eyes off the road for an average of 5 seconds. At 55 miles per hour, that's long enough to travel the length of a football field and cause some serious damage. Turn it off. Trust me. Whatever it is, you'll live.
2: Learn more at StopTextStopWrecks.org. Brought to you by the Ad Council and the National Highway Traffic Safety Administration.
3: Hi, my name is Larry Eaton, and I'm hosting a new show called Fireside Chats with Mr. Eaton. The show will be dealing with issues surrounding veterans, but also for all students and their educational endeavors. Please tune in to YCRadio.org every second and fourth Tuesday of the month. I look forward to speaking to you all on YCRadio.org, the voice of today's generation.
4: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নাম্বার 1G05 এ অবস্থিত।
5: You're listening to YCRadio.org, the voice of today's generation.

0: been a while. Lots to talk about. I'm glad you're still here.
1: I dedicate myself to you.
0: I hope you enjoy.
2: This is Khan, and make sure you tune in on ycradio.org, the voice of today's generation.
3: 诈骗警报，切勿分享您的 CUNY 登录密码或 MFA 信息。请牢记以下几点，切勿与任何人分享您的密码或 MIFA 验证信息，校区和 CUNY 信息技术部门 IT 绝不会向您索要这些信息。如果不是您本人发起的登录请求，请不要响应任何 MIFA 验证提示，请勿点击可疑或意外收到的短信和电子邮件中的链接，也不要打开其中的附件。如果您认为自己可能已经泄露了密码或 MFA 验证信息，点击了可疑链接或误打开了可疑附件，请立即联系您所在校区的技术支持服务台寻求帮助。这是一则 CUNY 诈骗警报公告。 SAASE on the nuts a l account for CUNY.
4: Hi, my name is Larry Eaton, and I'm hosting a new show called Fireside Chats with Mr. Eaton. The show will be dealing with issues surrounding veterans, but also for all students and their educational endeavors.Please tune in to ycradio.org every second and fourth Tuesday of the month. I look forward to speaking to you all on ycradio.org, the voice of today's generation.
5: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না।ক্যাম্পাস এবং খানি আইটি বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন,কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: What up, what up? It's the kid out of war from BYBNYC. You listen to YCRadio.org, the voice of today's generation.